0: ইয়র্কোলজি আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র্কোলজির পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
1: Hey, this is Amu Patel, R&B singing soul sensation. You're listening to ycradio.org, the voice of today's generation. Like we-

0: Hey, this is Kimal, and I want you to tune in at ycradio.org. Make sure you tune in. I'm serious.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা AC ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: YC Radio has time slots available for current college students, faculty, and staff who want to host their own radio show. You've probably just asked yourself, what kind of show could I do? Well, let me ask you, what are you passionate about? Is it reading, cooking, music? How about health and wellness? Or maybe you enjoy learning and talking about history, current events, interview others in their related fields. This is only for current college students, faculty, and staff. Host a show at your college radio station and be a part of our community. So what do you say? I say call Brian Graves, 718-262-5293. Be the producer. Host your own radio program, 718-262-5293. Or go online and fill out an application. Be a voice for this generation. YCRadio.org, the voice of today's generation.
3: We parents hear our kids say lots of things that can get us pretty